শ্রোতাবন্ধু এ আজি আমার সুরভীর অতিথি জনে কণ্ঠশিল্পী দেখু জনে ক্লাসিকাল বেস্ট সিঙ্গর ডক্টর নাজিয়া আলম অনেক কথা তাঙ্ক বিষয়ে আপনার জাঁলে তাঁর সঙ্গীত দুনিয়ার জনী সম্পর্কের শুণিলে আশা করছু আজির সুরভী আপনার ছুঁথিব নিশ্চয় তবে আউ জন অতিথি সুরভী পুঁ ফে আপনার পাখক আসন্তা সোমবার ঠিক এই সময় আজপাই রহছু নমস্কার।

এই গীতটি সহ শেষ করল হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম। আকাশবাণী জয়পুর প্রচার করছু সপ্তধারা ক্রমরে কতটি ওড়িয়া চলচ্চিত্রর গীতা।

শ্রোতাবন্ধু, চিত্রকোণ্ডা স্বাভিমান অঞ্চলবাসী এবে স্বাভিমানর সহ বঞ্চিবা লাগি চলাইছন্তি উদ্যম। এণে নবরঙ্গপুর জিল্লারে অবসর পরে বি শিক্ষার প্রদীপ জালুছন্তি জনে শিক্ষয়িত্রী। পিলাঙ্ক উজ্জ্বল ভবিষ্যৎ গড়িবা লাগি নিয়মিত স্কুল বি যাউছন্তি। এথিলাগি তাঙ্কু কেহি বাধ্য করি নাহান্তি, বরং নিজ ইচ্ছারে বিনা পারিশ্রমিকরে লাগি পড়িছন্তি পিলাঙ্ক স্বপ্ন সাকার করিবারে। সে হেউছন্তি পাপড়াহাণ্ডি ব্লকর অবসরপ্রাপ্ত শিক্ষয়িত্রী ভামামণি সাহু। বিতাইছন্তি দীর্ঘ 27 বর্ষর চাকরি জীবন, তথাপি থকিনি পাদ। প্রতিদিন চালি চালি 3 কিলোমিটার দূরে থিবা স্কুল যাউছন্তি। নিষ্ঠা ও আন্তরিকতার সহিত পিলাঙ্কু পাখরে বসাই পড়াউছন্তি পাঠ। তাঙ্কর এভলি উদ্যম অন্য শিক্ষকমানঙ্ক পাই বর্তমান পালটিছি প্রেরণার উৎস।

শ্রোতা ভণী শুণুলে সিকিল সেল রোগর কারণ ও তার প্রতিকার এ বিষয়ে তো আমি বহু সুন্দর ভাবে স্যার বুঝাইছেন। তবে শ্রোতা ভণী আজ তো আপনার মানে সাক্ষাৎকার শুনিলে, গীত বি শুনিলে, তবে এই শুণেবা ভিতরে এইটি আমি সময় ইশারা দে যে আজির কার্যক্রম এইটি রক্ষা। শ্রোতা ভণী, বিদায় নেওয়া পূর্ব আপনার আমার আজির এই কার্যক্রমটি এত দূর মনকু ছুঁচি সে বিষয়ে আপন মানে আমাক মেসেজ পঠাইবে। লেখি পঠাইবার নম্বরটি হল 9438268568। শ্রোতা ভণী, আজ আজির কার্যক্রম বিদায় নেই রুচু আমি দুহে, নমস্কার।

ধ্যান কেন্দ্রিত করিব। এথিরে আহাররে বিবিধতা এবং পর্যাপ্ত প্রোটিন, অঙ্গনবাড়ি কেন্দ্রের গরম রন্ধা খাদ্য, সামূহিক ভাগিদারিতা ও উত্তরদায়িত্ব তথা শিশুমান বিকাশ লাগি পোষণ, প্রারম্ভিক প্রোৎসাহন ও শিক্ষা সামিল রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক 2047 সুদ্ধা বিকশিত ভারত লক্ষ্য পূরণ অভিযানক সফল করা 2018 মশায় পোষণ অভিযান আরম্ভ করা যাই। প্রত্যেক বর্ষ সেপ্টেম্বর মাসে পালন করা যাওতিবা রাষ্ট্রীয় পোষণ মাস এবে জন আন্দোলনর রূপ নেইছি। এই অভিযান জরিয়ারে মহিলা, শিশু এবং কিশোরমানঙ্ক পোষণ, স্বাস্থ্য তথা যত্ন সহ সম্পর্কিত সুঅভ্যাসকু বৃদ্ধি করিবা উপরে গুরুত্ব দিয়া যাউছি। চলিত বর্ষ পোষণ মাসর বার্তা রয়েছে আম অঙ্গনবাড়ি আম দায়িত্ব। সীমাশুল্ক অধিকারী নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরর দুই জন যাত্রীঙ্ক ঠারু 484টি রূপা ও গোটিয়ে স্বর্ণমুদ্রা জবত করিছন্তি। সেই রূপামুদ্রাগুড়িক মধ্যে 134টি প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বহন করুথিবা মুদ্রা রয়েছে। সূচনা অনুযায়ী চলিত মাস 2 তারিখে দোহারু আসিথিবা এক বিমান নয়াদিল্লির পৌঁছিবা পরে সীমাশুল্ক অধিকারীমানে দুই জন যাত্রীঙ্ক অটকাই সেমানঙ্ক ব্যাগ যাঞ্চ করিথিলে। সেমানঙ্ক ঠারু 20 কিলোগ্রামরু অধিক সুনা ও রূপামুদ্রা জবত করা যাইথিলা। তবে সেই মুদ্রাগুড়িক পাইঁ কোনসি রসিদ কিংবা ঘোষণাপত্র সম্পৃক্ত যাত্রী দুইজন দেখাই পারিনথিলে। সাম্প্রতিক বজারে জবত হইতিবা রূপা ও সুনামুদ্রার মূল্য প্রায় 47 লক্ষ টাকারু অধিক হেব বলি জনাপড়িছি। আকাশবাণীর দ্বিভাষিক ফোন ইন কার্যক্রম পব্লিক স্পিক্রে আজ রাতে 9:30 ত্বরিত ও সুলভ ন্যায় ব্যবস্থা ক্ষেত্রে লোক আদালত শীর্ষক আলোচনার প্রচার করা যাবে। কার্যক্রম সময় শ্রোতামানে সেমানক প্রশ্ন পচারি পারিবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের ডুরান্ট কপ টুর্নামেন্ট 2026 বিজেতা ইস্ট বেঙ্গল ফুটবল ক্লবকু রাষ্ট্রপতি কপ প্রদান করিছন্তি। এই অবসরে ডুরান্ট ফুটবল সোসাইটির অধ্যক্ষ, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল এন এস রাজা সুব্রমণি ও অন্যমানে উপস্থিত থিলে। মুখ্য সংবাদ পুনিথরে। গুজরাট ও মহারাষ্ট্র গস্তরে যাই আসন্তাকালি বিভিন্ন প্রকল্পর শিলান্যাস ও উদ্ঘাটন করিবে প্রধানমন্ত্রী। নয়াদিল্লি সত্যনিকেতন অঞ্চলের কোঠা ভুষুড়া ঘটনায় 6 জনক মৃত্যু, অন্য জনক 6 জনক স্বাস্থ্যাবস্থা স্থির। নেপাল বন্যার মৃত্যু সংখ্যা 1355 বৃদ্ধি। এবং ইস্ট বেঙ্গল ফুটবল ক্লবকু প্রেসিডেন্ট কপ প্রদান কলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সংবাদ শেষ হলা।

0: দি উল্লেখযোগ্য। দ্য উডস আর লভলি ডার্ক এন্ড ডিপ বট আই হ্যাভ প্রমিসেস টু কিপ এন্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ এন্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। প্রতিটি অদরকারী আকর্ষণ পাখে অটকি গেলে আমি আমার লক্ষ্যস্থলে পৌঁছি পারা না। সময়কু কামরে লগাইবা পাই আমি প্রতিশ্রুতিবদ্ধ। তাহা করে নপারলে আখি বুঝে পূর্বরু আমি আমার লক্ষ্যস্থলে পৌঁছি পারা না। দেশ ও জাতির উন্নতিরে সময়ের মূল্য ঢের রয়েছে। সময়ানুবর্তিত দেশ ও জাতির মহত্ব বড়ায় ও তাকে সমৃদ্ধ করে। জাপানি মানে প্রতিটি মুহূর্তকে নিজ কামরে লগাইবা পছন্দ করতে। থরে জন বিশিষ্ট সাংবাদিক কুশবন্ত সিং জাপানের এক বিদ্যুৎ চালিত রেলগাড়ি ভ্রমণ করে রাস্তায় হঠাৎ বিদ্যুৎ যোগাণের কিছু গোলমাল হয়েছিল। যাত্রী মানে ওহ্লাইলা বেড়ে রেল কর্তৃপক্ষ রেলগাড়ির বিলম্ব যাত্রা যোগ ক্ষমা প্রার্থনা করে এবং রেলভাড়ার অধা যাত্রী মানুষ সঙ্গে সঙ্গে ফেরাই দিয়ে সেইপাই জাপান এক উন্নত রাষ্ট্র কিন্তু স্বাধীনতা পাইবার অনেক বর্ষ বিতি যাইলে ভারত সেই পরিমাণের প্রগতি করে পারি না। সময়ের সদুপযোগ হি জাপানকে বিশ্বের এক সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করেছে। জর্মানি দুই দুইটি বিশ্বযুদ্ধের প্রকোপে ধ্বংস হয়ে মধ্য সময়ের উচিত মূল্য দিয়ে পারিথিবা যোগ বিশ্বের এক সমৃদ্ধ রাষ্ট্র রূপে পরিচিত। অন্যপক্ষে ভারতীয় মানে সময় প্রতি এতটা সচেতন না। অনেক স্থলে বাক্যালাপ খুশি গপ ও অন্যর নিন্দা করিবারে অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে দেশের কর্মচারী মানে যদি ঠিক সময়ের দপ্তরক যাতে রেল মটর যদি ঠিক সময়ের চলাচল হুয়ে সংবাদপত্র যদি ঠিক সময়ের প্রকাশিত হুয়ে ডাক্তারখানার যদি ঠিক সময় রোগীর যত্ন নিয়া যায় তাহলে অন্য প্রগতিশীল দেশ ভাই আমি বি আগে চলবা। অতএব সময়ানুবর্তিতা প্রগতির পরিচালক। এই নেশ্বর জীবনর অন্ধকার মধ্যে এ এক আলোকর বর্তিকা সদৃশ। সেই আলোক বর্তিকার অনুসরণ করে পারলে জীবন হব সুখময়। জীবনের যা করা কথা করে চালা দরকার। মুঙ্গেরিলাল ভাই রঙ্গিন স্বপ্ন দেখি কিংবা আলস্য শৈতানর দাস হয়ে জীবন কটাইবার আনন্দ না। তেমন প্রত্যেক ব্যক্তি সময়ানুবর্তিত হওয়া উচিত। এদ্বারা ব্যক্তিগত জীবন হয়ে পাব সুখময় নিরোগ তথা কর্মপ্রবণ। ব্যক্তিগত জীবনর সময়ানুবর্তিত দ্বারা জাতীয় জীবন মধ্যে সরস ও সুন্দর হব। প্রত্যেক জীবনরূপী বীজক অঙ্কুরিত হবার সময়ের মূল্য মহান। তেমন কুহযায় সময় বড় বলবান।
1: তেবে সাথী বিক্রম শতপথী ভাই করিথিবা আলোচনা তো শুনিলে। সেথিরে সে অনেক গুড়ে উদাহরণ সহ সময়ত বড় বলবান বিষয়ে বহুত কিছু আমাকে কহিলে। তেনো বিক্রম শতপথী ভাই আপনাকে বহুত বহুত ধন্যবাদ। অস্মিতা, আরম্ভরু দেখুছি তুমি আজ কোন ভাবি মনে মনে খুশি হয়ে যাওছ।
2: আরে কোন কহিবি, আজি মতে মোর কলেজর প্রথম দিন ভারি মনে পড়ুছি।
1: কাহিকি?
2: এই কিছু বর্ষ তলে আজির দিনরে আম কলেজরে আমকো স্বাগত সম্বর্ধনা জনাইথিলে।
1: সেদিন তো বহুত ভালো লাগিথিব হলে।
2: হ্যাঁ, বহুত বেশি। কিন্তু জানিছ কেতেক অনুষ্ঠানরে স্বাগত করিবা নামরে কেবে কেবে র‍্যাগিং ভলি ঘটনার খবর মধ্য শুনিবাকু মিলুছি।
1: র‍্যাগিং ছাত্রছাত্রী মানক মানসিক শান্তি সম্মান ও শিক্ষা জীবন উপরে নকারাত্মক প্রভাব পকাই পারে। তেনু এয়াকু রকিবা পাই কলেজ ও বিশ্ববিদ্যালয় গুড়িকরে বিভিন্ন নিয়ম ও সচেতনতামূলক পদক্ষেপ রয়েছে।
2: কিন্তু প্রশ্ন হচ্ছে এই সব পদক্ষেপ সত্যি কোন প্রভাবশালী? তেবে আজির আমার সাক্ষাৎকারে রয়েছে সাথী এই বিষয়। বিষয়টি হচ্ছে আম মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় গুড়িক এবে র‍্যাগিং মুক্ত কি? তেবে চালন্তু ডেরি করিবানি এবং সাক্ষাৎকারটি শুনিবা।
3: নমস্কার ভাই, আজির যুববাণী কার্যক্রম কু আপনাকু বহুত বহুত স্বাগত। ভাই আপনার পরিচয়?
4: জ্যোতিরঞ্জন পাণিগ্রাহী, এবিপি সভাপতি বিক্রমদেব বিশ্ববিদ্যালয়।
3: আচ্ছা ভাই, তেবে ভাই আজির বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয় গুড়িকর র‍্যাগিং মুক্ত কি? আপনার মতরে আজির সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয় গুড়িকরে র‍্যাগিং সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে পারিছে কি?
4: বর্তমান পর্যন্ত র‍্যাগিং বিষয়ে স্পষ্টীকরণতা দেওয়া গেলে বিদ্যালয় ও মহাবিদ্যালয় গুড়িকরে বর্তমান মধ্যে র‍্যাগিং চালিছি। আর বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমি দেখিও পাও যে অনছাত্র মানে প্রবেশ করতে বেড়ে বেড়ে আউ যেহেতু সিনিয়র মানে থাকে সেমানে মধ্যে র‍্যাগিং করতে। এবার আমি কোরাপুট জেলায় দেখুতবা যে বিদ্যালয় গুড়িকরে দশম শ্রেণী ছাত্রঙ্কু ছুরি ভুষি হত্যা করা যাইছি। তা সহিত আমার যদি দেখিবা মহাবিদ্যালয় গুড়িকরে মধ্যে এমতি মাড়গোল ঘটনা গুড়িক রয়েছে। তো যেতবে বিশ্ববিদ্যালয়ে বর্তমান টিকে কম দেখিবা মিলুছি, কাহিকি মানে বিক্রমদেব বিশ্ববিদ্যালয়ে দেখিবা বলে আমার বর্তমান 75% 80% কট অফ র পিলা মানে রহিতান্তি যে মানে পাঠ পড়াপড়ি উপরে নিজে নির্ভর করতে আর পাঠ পড়াপড়ি করি নিজ ঘর কু যাইতান্তি। তো সেমিতি ক্ষেত্রে বহুত কম পিলা থান্তি যে মানে যে র‍্যাগিং করিতান্তি র‍্যাগিং করি পিলা মানকু ডরিতান্তি। আর গোটে মুখ্য বিষয় হচ্ছে আমি কেতবেলে স্পষ্টীকরণতা দেই পারিবা যেতবে বিশ্ববিদ্যালয়ের এডমিনিস্ট্রেশন ভালো ভাবে কাম করিব বিদ্যা

0: প্রশাসনিক ভবন যদি ভালোভাবে কাম করিব, মহাবিদ্যালয়ের প্রশাসন যেতবে ভালো কাম করিব, সেতবে যে রেগিংটা কমি পারিব।
1: তেবে ভাই, আইনগত কটকণা এবং সচেতনতা সত্ত্বে বি কেউ কারণ পাই কিছু শিক্ষানুষ্ঠানের এবে বি রেগিং ভলি ঘটনা সব সামনা কো আসু?
0: আইন তো অছি, প্রশাসন তো অছি, কিন্তু সেমান মধ্যে গোটে এওয়ারনেস যে জিনিস রয়েছে যা কি করা যাই পারু নাই। সরকার যা করিবা কথা তা সহিত প্রশাসন, কলেজ প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিদ্যালয়ের প্রশাসন, এইসব জিনিস গুড়ি নেই কি কিছু অ্যাওয়ারনেস করিবা করিবা দরকার। পিলামানকু গোটে জায়গায় বসে সেমানকু বুঝাইবা দরকার। তা সহিত যেতবে অনছাত্র মানে প্রবেশ করছন্তি বিদ্যালয়ের, মহাবিদ্যালয়ের, বিশ্ববিদ্যালয়ের, তেণু সেমানকু সে কটকণা রক্ষিবা দরকার যে অনছাত্র মানে ভিতর প্রবেশ করিয়া দরকার নেই। আইডি কার্ড সেমানকু পাখে রহিবা দরকার, প্রপর ইউনিফর্ম রহিবা দরকার, তবে যাইকি আমি এই যে র্যাগিং ঘটনাকু, র্যাগিং কু আমি কমাই পারিবা।
1: তেবে ভাই, ক্যাম্পাস রে যেতবেলে নুয়া ছাত্র ছাত্রী মানে আসন্তি, সেমানে রাগিং রে শিকার যদি বি হুয়ন্তি, তো সেমানকর মানসিক স্বাস্থ্য এবং পাঠপড়া উপরে এহার কি প্রকার প্রভাব পড়িতায়?
0: যেতবে ছাত্র ছাত্রী মানে যেতবে অভিভাবক মানকর স্নেহ প্রেমরে আসতান্তি, তা সহিত শিক্ষক মানক সহিত পিলাবেলে ছোট ছোট পিলাবেলে শিক্ষক মানে যেমতি সেমানক গেলা করতান্তি, পরে যেতবে সেমানে যেতবে হায়ার স্টডি করন্তি, প্লাস টু যান্তি কি প্লাস থ্রি যান্তি, সেমানক মধ্যে যেতবে অন্য ছাত্র গুড়িক অন ছাত্র গুড়িক সেমানক রেগিং করতান্তি, সেমানক মনরে গোটে মানসিক উৎপীড়ন হইতে, মানসিক সেমানক বহুত কষ্ট লাগিতে, সেমানে কেতে কেতে ক্ষেত্রে বহুত ডরি বি যান্তি, ডরি কি আমি দেখতুয়া যে কেতে ক্ষেত্রে ছাত্র ছাত্রী মানে আত্মহত্যা মধ্যে করে দিয়ে, তো সেটা সেমানক মানসিক সন্তুলন বিগাড়ি যায়, আর সেমানে কাহাকু কহিবাকু মধ্যে লাজ করন্তি, তা সহিত কহিলে বি সেমানকু উপর আউথরে সেমানে প্রেসর বি করন্তি, তো এথিরে বহুত সেমান মানসিক শারীরিক বহুত সেমানে যন্ত্রণা অনুভব করন্তি, আর এই রাগিং সেমানকু বহুত মানসিক উৎপীড়ন প্রদান করতে।
1: তেবে ভাই, র্যাগিং রোকিবারে বিশ্ববিদ্যালয়ের আন্টি র্যাগিং স্কোয়াড এবং কর্তৃপক্ষ কেতে দূর সফল হয়েছে?
0: আমার বিশ্ববিদ্যালয়ের এন্টি র্যাগিং স্কোয়াড আছে, ইন্টারনাল কমপ্লেন কমিটি আছে, কিন্তু সেমানকু কমপ্লেন করিবা পাই পিলামানকু অ্যাওয়ারনেস করিবা দরকার, সেমানকু বুঝাইবা দরকার যে তোমাকে যেতবে র্যাগিং করা যায় কি কে আপনাকু ডরান্তি, কে আপনাকু কিছু ধমক দিয়ন্তি, কে আপনাকু পয়সা পত্র মাগন্তি, কে আপনাকু মোবাইল রু কিছু ইনফরমেশন মাগন্তি, তো র্যাগিং যেতবে আম উপরে হুয়ে আমি সেটা কমপ্লেন করিবা দরকার, আও এন্টি র্যাগিং স্কোয়াড কু আমি জনাইবা দরকার, তো পিলামানকু অ্যাওয়ারনেস করিবা দ্বারা সেমানে জনাইবে, তখন সেমানে জনাই মধ্যে পারুনান্তি, তো প্রথমে জনাইলে হি সে কাম গুড়িক আগু যাব, এবে পর্যন্ত কিছু কমপ্লেন মধ্যে আসু নাই, আর পিলামানে কমপ্লেন বি করু নাহান্তি, তো কমপ্লেন করিবা দ্বারা সেমানে স্কোয়াড টি কাম করি পারিব।
1: তেবে ভাই, অনেক সময়ের ছাত্রছাত্রী মানে ভয়রে কিংবা ক্যারিয়ার নষ্ট হবার আশঙ্কায় র্যাগিং বিরোধে অভিযোগ করে পারেন্তে নাই, এই ভয়কু দূর করিবা পাই কোন করা যায় পারিব?
0: এই ভয়কু দূর করিবা পাই সেমানকু সেমানক মধ্যে গোটে সচেতনতা সেমানকু করাইবার ছি, পিলামানকু নেইকি আম কে করাই পারিবে সেটা শিক্ষক শিক্ষয়িত্রী সেমানকু অ্যাওয়ারনেস করাই পারিবে যে কিছু ডরিবার নেই, আমি অছু আপনার সহ, তা সহিত অভিভাবক মানে মধ্যে এই জিনিস ডরিবা কথা নেই, সেমানে যাইকি নিজ পিলাঙ্ক পাই, নিজ পুঙ্ক পাই, নিজ ঝিয়ঙ্ক পাই যাইকি ঠিয়া হওয়া দরকার, আও যদি আমি এই সচেতনতা ন করে পারিবা এ আগুকু বড়িব, আও আগুকু ভয়ঙ্কর রূপ নেব এবং মানসিক শারীরিক অসন্তুলন বড়ি চালিব পিলামানকু মধ্যে।
1: তবে ভাই, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া যোগু র্যাগিং র স্বরূপ বদলিছে কি? আজিকালি ডিজিটাল কিংবা সাইবার র্যাগিং র মামলা দেখিবাকু মিলছে কি?
0: হ্যাঁ, বর্তমানে আমি দেখতুয়া যে আমার যে ইনফরমেশন থাকে আমি কেতবে এবে আমি জিও মার্টের কিছু অর্ডার করু কি আমি আউ কাহাকু নিজের ওটিপি দু কি আউ কাহাকু আমি নিজের না সাঙ্গে ওটিপি দিয়ে মোবাইল নম্বর দিয়ে, তো সেগুলিকু মিস ইউজ করা যায়, মিস ইউজ করি অন্য ব্যক্তিকে দিয়াযায়, যে যে নেউছে আমঠু কি যে দৌছে পার্সেল আমি সে তো করিনথাই, সে আউ কাউকে নম্বর দিয়ে আউ সে নম্বর দিয়ে সেমানে এই পিলাম লগান্তি, আমি শুনিয়া পাও বহুত ঝিও মানুষ মধ্যে ফোন বি আসছে যে আমি সাইবর অফিস রু কুলু কি আমি সিবিআই রু কুলু আপন কিছু অশ্লীল ভিডিও দেখুছেন এমতি কই সেমানকু রেগিং মধ্যে করা যায়, সেমানকু ডরে মধ্যে দিয়া যায় যে আপন এতিকি টঙ্কা পয়সা দিয়ন্তু, এতিকি টঙ্কা পয়সা দেলে আমি আপনাকে কিছু প্রুফ অছি তাকে আমি প্রমাণকু নষ্ট করে দেবু, তো এইসব জিনিস আমি দেখিবা পাও যে সোশ্যাল সোশ্যাল মিডিয়া তা সহিত সোশ্যাল রে মধ্যে সাইবর ক্রাইম হচ্ছে ও রেগিং মধ্যে হচ্ছে।
1: তবে ভাই, কেবল শারীরিক নহে বরং মানসিক এবং আবেগিক রাগিং মধ্যে ক্যাম্পাস রে হচ্ছে কি? আও এহাকু কিভাবে চিহ্নট করা যায় পারিব?
0: আপন কইলে যে শারীরিক তা সহিত মানসিক মধ্যে সেমানকু রেগিং করা যায়, প্রথম তো মানসিক রেগিং করা যায়, তা সহিত

0: সেটা কারটা ভুল আজ্ঞা, তার খমন গে এ মনীষাকে সাফা করে দিয়েছি,
1: হুম
0: নগর কাটি করে সাফা করে দিলাইনি, পড়ু চাষ করে দিলাইনি, চৈত্র মাস আইলে ডোঙের নিয়া লেগা দিলাইনি,
1: হুম
0: কেমন খন্তি জীবাই আজ্ঞা। জঙ্গলর জন্তু, জঙ্গলর জন্তু তো জঙ্গল রেবা কাজে, জঙ্গলর গছ পত্র নসি গেলে হে মন বাপড়া খন্তি জীবা, এমন খাদি অন্বেষণ করবাকে এ টাউনে আসি করে ধরা পড়লাই।
1: খোঁজি খোঁজি করে কোনটি কুকুর শৈলা আছে বলে তাকে দা।
0: আরে তাকে কে দা, আরে বিলেই দুর্গা দুর্গা মন তো আইলে বিলেই মনকে ধরবাই একা, কোন
1: হুম
0: কার বাড়রটা কুকুড়া মনকে বেটবাই,
1: হুম
0: কোন কার রকলারটা কুকুড়া চেড়ে পারা মনকে বেটবাই আর জিবাই।
1: হুম এলে সত্য সে এটাকে কাইছে কেন্টার কলে যতন নিয়েছি এটা তোমার হিসাবে।
0: মোর হিসাব রে যতন বলে আজ্ঞা গোটে কাকা কাম করবার আছে, আমার পরিবেশ কে খন্ডে জঙ্গল কে খন্ডে সুরক্ষা দেব,
1: হুম
0: ডোঙ্গর কে ন কাটু, ডোঙ্গর বলে কাইটা আজ্ঞা ইয়ে মন জন কর্ডিয়ান লাইনি,
1: হুম
0: কর্ডি মন এনসি বেটি সারাই দেলাইনি, কর্ডি মনুষ ইয়ে মনুষ মন খাইবাকে তো যথাগত খাই দেলাইনি,
1: হুম
0: মাত্র জন ভিডা কর্ডি
1: হুম
0: গোট ভিডা আন দেলাইনি, সেমন সেমন জানি রেবা কথা যে ই ই বাউন্স কেতে খাইছি,
1: হুম
0: হিটনে টাঙ্গারা বাউন্স বাউন্স ডোঙ্গর পুরা বুড়াই দেলাইনি কর্ডি আনি করি, গোঠার কর্ডি আনলে বাউন্স ডোঙ্গর শেষ।
1: হুম
0: এ বাটে পরেস্টি বালা লগাইবাকে তেরে পেতে
1: হুম
0: লগাই লাইনি, ইয়ে মন কাঠি কাঠি আন দেলাইনি, এমন কে কন্ডেক ই কর্ডি ভাঙা লোক মন কে একা কন্ডেক সচেতন করবার আছে, এ
1: এটা
0: কর্ডি
1: বাউন্স
0: ভগাইবাকে না
1: রাইছে।
0: যা বাবু। আর এ বাটে দেখতে দেখতে জি ভাই ভিতর ভিতর পুরি করে চোর মন মজি মজি এনে কাটো মনে বেটি বেটি করে জ্বালাইনি বড় বড় গন্ডি মন,
1: হুম
0: সেটা গোটে সমস্যা আছে বাবু। জঙ্গল জঙ্গল নষ্ট হলানি, জঙ্গল নষ্ট হলে পরিবেশ নষ্ট হলানি, পরিবেশ নষ্ট হলে জঙ্গল জন্তু মন ঘরে ঘরে আছি করে খেপাই এলে।
1: এলে এজন কাইছে খমন লগাইবা কাজে বলি করি জঙ্গল সুরক্ষা কমিটি মন্দন আছে এমন জাগালাই নাকি এমন কে ইনসার্শন দিয়ে একা গড় দিন 2 দিন মিটিং কর দেবা যে বুঝিবাদ কর দেবে তারপর বন্ধ এনতে এলা নাকি।
0: নাই বাবু জগবাকে তো সরকার ডাবু দিলানি একা,
1: হুম
0: যেমন জগবা মার জগা এ আজিকালির তো মানাই মন তো বাবু, সবু ঠক হে দে
1: হুম
0: বলি করে হেনে উঠি যিবা, হে দে বলি করে হেনে উঠি যিবা, যে যার কাম কর্ম ঠিকলে করলে জগল মিশা সুরক্ষা আইছি, সে জগুকে জগু ডাবু নেলা বলে নেই যাইছি, মাত্র
1: হুম
0: জগবাকে তেরে পেত বুঝলা, সে জগবার লোককে আরিগড় জগবার লোক হরাইছি কি নাই,
1: হুম
0: সে লোক তেরে পেতে আরিগড় কাম ধরে দিয়েছি,
1: হুম
0: এমতি হয়ে করে বুড়াই লাইনি সরতে কাম, মাত্র যে যার কাম ঠিক সে করলে

0: ভাইনা, ভাইনা তোমার গুড়ো ধরছি, মতো রক্ষা করো ভাইনা।
1: কি রে বাবা, কি আচম্বিত ব্যাপার ইয়ে? হয় হে সদাশিব, পূর্বাপর সঙ্গতি কিছু নাই, তোমে হু দশটে ধাই আসি মো গোড়ু টিকে ধরি পকাউছ? না মু গধ, না তোমে ভগবান হে?
0: চারিআড়ু হতাশ হয়ে শেষে মু তোম পাখু ধাই আসছি ভাইনা। তোমে মতো টিকে সাহায্য ন কলে মরিযিবি ভাইনা।
1: হে তোমে ব্রাহ্মণ পিলা হয়ে দেবতা আর ধর্ম কু মানু না, কাহিকি
0: কাহিকি মানিবি কহিল?
1: তাহলে স্বর্ণ শিবলিঙ্গ কু সুনামরা কই উপহাস করিব?
0: যেতে যাহা হলে বি ভাইনা, সুনা মুন্ডা কু এ সদাশিব কদাপি দেবতা রূপে স্বীকার করি পারিব নাহি।
1: তেবে রাজমাতাঙ্গ আগরে তোম বিচারটা আগ সরি যাও, তাপরে দেখিবা তোম ভলি গোটে ধর্মদ্রোহী আউ নাস্তিকর মুন্ড কাট হউচি।
0: কোন কইলো, কোন কইলো, কোন কইলো ভাইনা, কোন কইলো? মু ধর্মদ্রোহী, মু নাস্তিক। হয়ো ভাইনা, এ ভাইনা, তোমে কোন অধর্ম করু না?
1: কোন কইলো, কোন কইলো? মু অধর্ম করছি। হয়ো মু অধর্ম করছি।
0: তোমে খান্তি ব্রাহ্মণ হই ধনুসর ধরুছ কাই কি? হ্যাঁ, যুবরাজঙ্ক সঙ্গে শিকার কু দৌছ কাই কি?
1: সেই তো রাজনীতি। কেউ মোর পরা খান্তি পরশুরাম অবতার ধনুসর ধরিব, অথচ দরকার হলে বি বাহার করিবনি।
0: তুমি পরশুরাম হুও কি নরসিংহ হুও, কিন্তু বর্তমান মতো টিকে সাহায্য কর ভাইনা।
1: হইরে, মো তুণ্ড কোন তোম মুন্ড রখিদেব, বুঝিল সদাশিব? রাজমাতঙ্ক মনে দৃঢ় বিশ্বাস যে তোমে এই অবিষ্ট স্বর্ণ আগকু চোরি করে নেই নেতি ঘরে রখিছিল।
0: মিছ কথা, বুঝিল ভাইনা? মু নাস্তিক হইপারে, কিন্তু চোর নুহে।
1: সে কথা সময় আসলে বড় জনা পড়িব। হলে বড় ভাইটা হিসাবে তুমি কেবল মোর পদে কথা মনে রখ সদাশিব, বুঝিল? মরিবা আগর থরে আম মশাণি বাবাঙ্কু বিশ্বাস কর। হও মু আসু।
2: কোন এমনি কাবাটা এই রাজরাষ্ট্র উপরে ছিড়া হয়েছে রে? হ্যাঁ, সে টোকিটা কাখরে পানি মাটিয়া ধরি এপটে চালিগলা কি রে? হ্যাঁ
0: চালিগলা তো চালিগলা, সেটু কোন হয়েগলা?
2: শিব শিব শিব শিব, হয় রে, তারি ছায়া পড়িলে আম ভরি ব্রাহ্মণ শ্রেষ্ঠঙ্ক কায়া অপবিত্র। তু জাতিরে ব্রাহ্মণ, পুনি রাজগুরুঙ্কর পোহি শেষে চারি প্রেমরে। শিব শিব শিব শিব, কান কোন ন শুনিলা?
0: সেইতিপাই, হ্যাঁ সেইতিপাই, সি নেত্রীকি ধক্কা মারি মন্দির বেড়ারু বাহার করে দেওয়া পাই তোম ভগবান তোম ভাই ব্রাহ্মণ মানুষ আজ্ঞা দিয়েছিল না? হ্যাঁ, কাহতি তোম ভগবান?
2: আরে সর্দা, ভগবান নথিলে মো জ্যোতিষ শাস্ত্র তো একাথরে কে মিছ হয়ে যান, বুঝলি?
0: হেইটি অজা, তোম জ্যোতিষ শাস্ত্র ভিতর তো সত্য গুড়া এনা খালি পোকো মাছি ভাই সালু বালু হচ্ছি। আউ
2: হওনি তো, শিব মন্দির ভিতরে আজ কি চারি দিন হলা, নুপুর ও কিঙ্কিন রুণিত শব্দ কেমতি শোনা যাচ্ছে?
0: অজা, ভণ্ডামীর গোটা সীমা আছে অজা।
2: কম কইলু, ভণ্ডামী?
0: হ্যাঁ,
2: বাপ সদা শিব।
0: হ্যাঁ,
2: এ ফল তো জ্যোতিষ নুহে, গণিত, গণিত, বুঝিলু? অবিষ্ট স্বর্ণ নাগ চড়িগলা, অথচ চার দিন দেখিলা বেলকু তা পূর্ববত তার দশটা

0: কে কে হসুচি কে হসুচি কে তুমি কাইকে হসছ? মু তো কেবে তোমাকে দেখিনি, কাইকে হসছ তুমি? বন্ধ কর, বন্ধ করে হস, মু কহুচি বন্ধ করে হস।
1: বাপ রে বাপ, রাণীমা তো কোন একা বেলকে রাগি গলে? মু শুনিলি রাণীমা কোড়ে জম্মা রাগন্তিনি, ভারি শান্তশিষ্ট শিবভক্ত কি না?
0: কণ কহিল?
1: রাগিবা জম্মা ভালো নুহে রাণীমা, কারণ সর্বঘটে পরা ওম ভু।
0: সর্বঘটে ওম ভু, তুম না কণ?
1: মায়া।
0: মায়া?
1: ঘর মোর মায়ানগরী রে।
0: মায়ানগরী?
1: হ্যাঁ রাণীমা, মু জনে দেবদাসী, জলস্নান উৎসবরে অষ্টশম্ভু নৃত্য পরিবেষণ করা আসছি।
0: অষ্টশম্ভু নৃত্য?
1: হ্যাঁ রাণীমা, আপনার মতো সুযোগ দেবে?
0: নিশ্চয়, দেবতা প্রসন্ন করা তো মোর ধর্ম।
1: রাণীমাঙ্কর জয় হো, তা নহলে এত দূর আসি মু নিরাশে ফেরি যাইতান্তি। হেলে রাণীমা, মহাদেবঙ্ক স্বর্ণলিঙ্গ দেখিবাকু খুব সুন্দর না?
0: খুব সুন্দর মা, দর্শন মাত্রে মন ভুলি যায়, আউ অন্তর ভিতর স্বতঃ নিঃসৃত হুয়ে ভক্তি।
1: বাহ, দেবতাঙ্কর মহিমা অতি চমৎকার তো।
2: মা, মা, মা, মা, সে কে মা?
0: মায়া, জনে দেবদাসী, দেবতাঙ্ক সম্মুখে অষ্টশম্ভু নৃত্য পরিবেশন করা বহু দূরর আসিছন্তি।
3: হেইটি মতে ভাল মৃদঙ্গ বজাই আসে, মু বজাইবি আপন নাচিবে, দেখিবে মো বাজা সঙ্গে আপনার নাচ, আমার বাবা নিশ্চয় কাবা করে দেব।
1: ধন্যবাদ।
3: হ্যাঁ, এতে আগুন ধন্যবাদটা দিয়ে দেলে।
2: মা, মু বহুত ভাবি চিন্তে ঠিক করেছি, এ বর্ষ জল স্নান মহোৎসব মু নিজে পরিচালনা করিবি।
0: হ্যাঁ যুবরাজ, এনেকি তো এ রাজ্যের সমস্ত দায়িত্ব তুম উপরে।
2: মু তেবে বর্তমান আসছি মা, আস কদাপ।
1: রাণীমা,
0: এ কণ কহিল?
1: যুবরাজ খুব গুণী না?
0: সে মোর কোটি তপস্যার ফল মা, দেবদেব মহাদেবঙ্ক মস্তক উপরে লক্ষে স্বর্ণচম্পা অর্পণ করে মু তাকে পাইছি, যেতবে মোর তপস্যা কেবে কোন নিষ্ফল হইপারে?

পরবর্তী গীতটি শুনুন তো, কথাচিত্র সিলসিলা। শিল্পী হলেন লতা মঙ্গেশকর, কিশোর কুমার এবং সাথী।